পরিষ্কার পরিচ্ছন্নতাই হৈছে সুস্বাস্থ্যৰ ভেটি। শরীরের উপরেও ই মনক নিকা করে। প্রাণায়াম আর যোগাভ্যাসের দ্বারা নিজকে সুস্থ আর সক্ষম করবলে যত্ন করবেন।

0: জন্ম জয়ন্তী পালন করবলে গৈছিল, তেতিয়া আমার অতি প্রিয় এগারী শিল্পী যার নাম আছিল গায়ত্রী হাজরিকা, আমাক যি ধরনের সহযোগ করেছিল, আজি যেটা সংগীত প্রতিযোগিতা হয়ে আসছিল 2024 সনের সংগীত প্রতিযোগিতা বাণীকান্ত কাকতি মঞ্চত গায়ত্রী হাত ধরেছিল, আজি আমি গায়ত্রী বিহীন এটি সন্ধ্যা পাতবল হয়েছে। মই গায়ত্রীক সুঁৱৰিছো, যতে আছে ভালে থাক। ইয়াত বহি আছে কাজল শর্মা, করেছিল সরা পাতে পাতে 2014 সনত সরা পাতে পাতে, তাই নিজেই পাতর দরে সরি পড়ে। 16 মে 2025 আমার কারণে খুব দুঃখের দিন আছিল। আজি প্রতিটি মুহূর্ততে আমি ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাসে গায়ত্রীক সুঁৱৰিছো। গোলাঘাটর যেটা আমি জন্ম জয়ন্তী পালন করেছিল, প্রথম দিনটির গায়ত্রীর সহযোগিতা মই প্রতি পলে পলে পাইছিল, আমি তাই বড় সোনকালে হেরালো। যি কি নহোক, এয়া বাস্তব, আমিও এদিন যাব লাগিব। কিছুমান মানুষ সোনকালে গুছি যায়, জুবিন গার্গ গোল, এক ধুমুহা আহিল, তার মাজতে আমি স্তব্ধ হয়ে গলো। ভূপেনদার জন্ম জয়ন্তী পালন করবলে আমি বহুত আঁচনি গ্রহণ করেছিল, রই যাবলগিয়া হল, থমকি যাবলগিয়া হল, জুবিন হেরাই গল। আকো আহিল বানপানী, ভয়াল জয়াল বানপানী, ভূপেনদায় কোৱাৰ দৰে। তার মাজতে আজি আমি অনুষ্টুপিয়াকৈ এই সন্ধ্যাটি পালন করবলে ওলালো। বিশেষকৈ আমাক সহায় করেছে অসম সরকার পরিক্রমা বিভাগে, তাতোকৈ আজি 2012 সনের পৰা শ্রীমন্ত কলাক্ষেত্র সমাজে আমাক যিখিনি সহযোগিতা আন্তরিকতার জনায় আহিছে, তাক শব্দরে মই প্রকাশ করব নোৱাৰো। এতিয়াও এই মঞ্চতে তেখেতসকলে যিখিনি সহযোগিতা জনাইছে তার বাবে মই কৃতজ্ঞতা জনালে সরু করা হব, কারণ আমি সহযোগী এটা, কারণ ভূপেনদার এখন শেষ ঘর। ভূপেনদা যেটা গুছি গৈছিলে ইয়ার বোম্বেলে শেষবারের কারণে, যার আগ মুহূর্তে ভূপেনদায় শেষ ঘর সুমাই গৈছিল সংগ্রহালয়, সংগ্রহালয়ের বস্তুখিনি দিতে ভূপেনদায় কৈছিল যে এয়া মোর শেষ ঘর, অতি আবেগ হয়ে পড়ছিল। আজি আমি ভূপেনদার শেষ ঘর পালন করলো ভূপেনদার জন্ম শতবার্ষিকী। অহা 8 তারিখে যৌথভাবে আমি ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাস আর শ্রীমন্ত কলাক্ষেত্র সমাজে পুয়া ভূপেনদাক শ্রদ্ধাঞ্জলি জনাম, 100খন পতাকা উত্তোলন করিম, আর কেগারিমান চিত্রশিল্পী, 15গী চিত্রশিল্পী ভূপেনদার চিত্রের উপর ব্যাখ্যা করে চিত্র আঁকিব, আপনার নিমন্ত্রণ জানালো। আর তাতে আপনাদের এই 100 বছর হওয়ার পিছত ভূপেনদার শতবার্ষিকীর পিছত ভূপেনদার প্রতি যে অনুভব, একটা বাক্য বা একটা শব্দ আপনাদের লিখি থাকে যায়, যদি আমি সেইখিনি সংরক্ষণ করে প্রকাশ করি বলে একটা আমি আঁচনি লৈছো।
1: অনুষ্ঠানটি ভূপেন্দ্র সংগীত 2026 প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পুরস্কার দাতাসকলক সম্বর্ধনা জানার পাছতে পুয়া 10 বজার বিয়লি 3 বজাল অনুষ্ঠিত হওয়া ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। প্রথম স্থান লাভ করে ভার্গবী গোস্বামী, দ্বিতীয় স্থান লাভ করে দীপশিখা ডেকায়, আর তৃতীয় স্থান লাভ করে বিদিশা হাজরিকায়। বিচারকর বিশেষ বটা লাভ করে উপাসনা বর্মন আর অর্চিত বিক্রম কাশ্যপে, আর বিশেষ বটা লাভ করে লতিকা দাস আর অভিলাষ বরঠাকুরে। ফলাফল ঘোষণার পাছতেই শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর সচিব সুদর্শন ঠাকুরে অনুষ্ঠানটির সন্দর্ভত এনেদরে কয়।
2: নমস্কার, শুভ সন্ধ্যা। আজির যে আয়োজন, সে আয়োজন প্রায় সমাপ্তির দিকে আগবাড়িছে, আর পুয়ার পরা প্রতিযোগিতা আর বর্তমান পুরস্কার বিতরণ, তার মাজত ইটু সিটু কেবাটাও অনুষ্ঠান। ভূপেনদা কেন্দ্রিক যিমানেই অনুষ্ঠান আমি অনুষ্ঠিত নকরো কিয়, সকলবিলাকে যেন সম্পূর্ণ হয়, যেহেতু তেখেতর সেই বিশাল সত্তা, যার বিষয়ে কই আমি শেষ করব নোৱাৰো। আমি এইটাই মোর শেষ ঘর বলে কই কলাক্ষেত্রক যি দায়বদ্ধতার বা যি এক দায়িত্বরে তেখেতে সমর্পণ করে থ গল, তার প্রতি আমি সদায় শ্রদ্ধা নিবেদন করি। ন্যাসর সহিত যুটিয়াভাবে অসম সরকারের সহযোগত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আছো, আজিও তারে এক

নির্মল মজুমদার আর ভারতী চৌধুরীর কণ্ঠর গীতটি শুনিলে। অনুষ্ঠানত এবার শুনক অনুকূলনাথর কণ্ঠর এটি গীত, গীতর কথা আনন্দী দাসৰ।

সুখী হায় আমার ভান্তি জানি কান্দে দেখো উসুপি নিয়ার তো পাল মুক্তা বর জলে সিকি মিকি ও

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারোবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: শ্রোতাসকলে আজিৰ গীতালী অনুষ্ঠানত ভূপেন হাজৰিকাৰ কণ্ঠৰ গান শুনি আছে আকাশবাণী তেজপুৰ কেন্দ্ৰৰ পৰা।
3: সমাজ গঢ়োতে অগভীৰ পৰিকল্পনা আৰু অলস চিন্তাই কোনো কাম নিদিয়ে। জীৱন সিন্ধু বহু বিন্দুৰে হয়, কিন্তু সেই বিন্দু কৰ্মেৰে পূৰ্ণ হ'ব লাগিব।

0: আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজি ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কাইলৈ শিল্পীগুলির স্মৃতিত সমূহীয়া বন্তি প্রজ্বলন, মুক্তি সভা, বটা বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে। সুধাকণ্ঠর জন্মশতবর্ষর সঙ্গে সংগতি রাখি এয়া আমার বিশেষ প্রতিবেদন।
1: জাতির শিরর মুকুট ভারতরত্ন সুধাকণ্ঠ সন্মানের সন্মানিত ডক্টর ভূপেন হাজরিকার গীতর গভীরতা আর বৈচিত্র্যই সৌন্দর্য আর গৌরবর গাথা বিশ্বর সম্মুখত তুলি ধরেছিল। ডক্টর হাজরিকার গীতত সমাজখনের প্রতিবেশী রাজ্যসমূহর জনজাতীয় সমাজখনও মূর্ত হয়ে উঠিছিল। পাহাড় ভূঞামৰ সংযোগৰ হাকু

0: শ্রোতে ইমান পরে জ্যেষ্ঠজন অনুষ্ঠানটি শুনিলে। আজির এই অনুষ্ঠানটি মানিকনগর নামঘরের ভাদমহিয়া নামথলিতে বাণীবন্ধন করে আগবহা হল। অংশগ্রহণকারী জ্যেষ্ঠ ব্যক্তিসকল আছিল শ্রী বলু বরা, সুরেন শইকীয়া, শ্রীমতী ফুল দাস, কুঞ্জ বরা, মঞ্জুলা বরা, বীণা কলিতা, বুন দাস, মিনু শর্মা আর অন্যান্য সহযোগীসকল। অনুষ্ঠানটির বাণীবন্ধন আর সম্পাদনা মল্লিকা দত্তর, প্রযোজনা গৌতম নাথর।
1: জ্যেষ্ঠজন অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ।
2: যাত্রীসকল অনুগ্রহ করে মন দিয়ক, যাত্রার বেলিকা যদি টিসিএ টিকেট বিচারে দেখাই দিব, কিন্তু কোনোবাই যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড বিচারে তেন্তে তেওঁক তালিকে খেদি দিব।
3: আরবিআই কয় ওটিপি বা পিনের বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হব।
1: এয়া আকাশবাণী তেজপুৰ, এতিয়া আগবঢ়াইছো রেঙনি।
4: আকাশবাণী তেজপুৰ নিবেদন করছো সংবাদ ভিত্তিক অনুষ্ঠান রেঙনি। সুধাকণ্ঠ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার কাইলৈ অর্থাৎ 8 সেপ্টেম্বরের দিনটি উপজা দিন হিসাবে সমগ্র রাজ্যজুড়ি পালন করা হব। উল্লেখ্য যে ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকীর সামরণী অনুষ্ঠান হিসাবে বিভিন্ন প্রান্তত বর্ণাঢ্য কার্যসূচীর আয়োজন করা হয়েছে। সুধাকণ্ঠ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার প্রিয় ঠাই তেজপুরতো বর্ণাঢ্য আর বর্ণিল বিস্তৃত কার্যসূচীরে মরমর শিল্পীগার প্রতি গীতে মাতে শ্রদ্ধাঞ্জলি জানাবলৈ আয়োজন করা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে তেজপুরত সমস্বরে পরিবেশিত হয় ডক্টর অমরজ্যোতি চৌধুরীর মৃত্যু জিনার গান। অসম আবৃত্তি আর সংস্কৃতি পরিষদর শোণিতপুর জেলা সমিতির উদ্যোগত সুধাকণ্ঠর জন্ম শতবার্ষিকীর সামরণী অনুষ্ঠানের লগত সংগতি রাখি সুধাকণ্ঠর গীত, নৃত্য আর আবৃত্তিরে জীপাল হয় তেজপুরের গহন উদ্যান। এ অনুষ্ঠানত শান্তনু বরুয়া আর দিলীপ বরুয়াক বিশেষভাবে অভিনন্দন জানা হয়। উল্লেখ্য যে অসমের বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রখ্যাত আবৃত্তিকার ডক্টর অমরজ্যোতি চৌধুরীর মৃত্যু জিনার গান অর্থাৎ এটা গান শেষ হল।

0: পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: এয়া আকাশবাণী তেজপুর, এতিয়া আগবঢ়াইছো আজিৰ দিনটো। আজি 7 ছেপ্টেম্বৰ, ভাদ মাহৰ 20 দিন। শুনক ইতিহাসত আজিৰ দিনটোত ঘটা কেইটিমান বিশেষ ঘটনা। 1533 চনৰ আজিৰ দিনটোতেই জন্ম হৈছিল ইংলেণ্ডৰ ৰাণী প্ৰথম এলিজাবেথৰ। সাহিত্যত প্ৰথম নোবেল বঁটা বিজয়ী ছালি প্ৰুডহোমৰ মৃত্যু হৈছিল 1907 চনৰ আজিৰ দিনটোতেই। 1913 চনৰ আজিৰ দিনটোতেই জন্ম হৈছিল ফৰাচী ঔপন্যাসিক, নাট্যকাৰ, অস্তিত্ববাদী দাৰ্শনিক আলবেয়াৰ কেমুৰ।

গানের সোনা কারি বাহার আসে করিল তাই পিহিরিতি সখি ছাড়িয়া না যাস রে। ঢালুয়া খোপা মোটুক চুল শাড়ির অঞ্চল বাতাসে উড়াই না হারে, আরে তোর নারীর নব জীবন তাকে দেখি আমার দোল ফেলায় রে।